0: এই তো অবশ্যই, সেটাই তো একটা নেগেটিভ এন্ড।
1: $5,103 driver pickup, Tajanay, 195, black vehicle, brown eyes, black hair, 130, 5 foot. I'll get the email sent to you, 621.